0: এখানে আমার মন শোনাত রে নাগপুরি লোকগীত রামলখন গোপ আর সঙ্গী বনকর গাওয়াল গীত রে।
1: তো চলো কার্যক্রম কে আগে বড়াতে হুয়ে আমরা একটু পশ্চিম পরগনিয়া মে একটু কবিতা শুন লেবি লা আর একার বহুত হি বড়িয়া কবি হকে গোর কোয়েরি আর একার যে কবি হ কবি রচনা হ যে হকে পশ্চিম পরগনিয়া মে ওকে আমরা শুনি লা।
0: চলো
2: পরগনিয়া কবিতা গুরু সেবা কে লিয়ে হ্যায় গুরু সেবা কে লাগে বন্দে।

জানে, চাষি ভাইরা চাষ করা ইষ্ট রাখা পানে ভাই, ইষ্ট রাখা পানে, পানে না রাখলে ভাই রে চাষ তাগ টানা টানে, পানে না রাখলে ভাই রে চাষ তাগ টানা টানে, পোখরায় রে রুয়া কাপাস সরকারে দে তাগ সাবাস ভাই, সরকারে দে তাগ সাবাস।

আরে দলে দলে আরে দলে দলে করাও আমি চিন, কইছে কাটব দিন বেটিকে বিখায়।

ভগবান, দয়া কর বাক ধর জিকে সাধু চুষে মধু নাম সংকীর্তন, ও নাম সংকীর্তন নারায়ণ নারায়ণ নারায়ণ নারায়ণ।